ishtin chushki no tum yoksha jil juni yoksha na ne hang le te ge gu go ta ne lang na ka de yu anishi yu ha na shki anu shta du ne lang shta ne la a yo hu hist ke sha le chushki no a jil ja ta la u te ge ga da in sha he na shki tha le ne a yo hu hist ke sha na ni a ke lo ตัวนี้ตอนเด็กก็หัวเรื่องเกี่ยวกับเหตุการณ์ที่ตอนนี้ก็หัวเรื่องเด็กก็ตายกันจริงจังตลอดเลย